0: ngasigi nasomda tabirasi mai paklaba lomi tharomasi da leijare yen loibada mai paklaba lomi thaudam anbiga onodana wari utai sanabigi thoram unabiribi merina oinam thoram putopa raichanda chingtha
1: miyoibena khotnabada ngamdaba karilai hotpu hotnarabadi mai pakpa haibasi nongmadi soidrabani karisu laitaba mina singthanabidraba miyoi kaya mahaki akhangkanba hotnabar leptaba hanba laitaba thongnana mana mana thungge khanna tankiba lamthungpham kaya yaukiba mai pakkibagi wari aikhoina tattana tari uri manipur dasu lam kaya da thawaya wa miyoi kaya na hotnabagi mahai phangnakiba ngaktani hiram amada natraga amada mai pakiba miyoi kayagi mapau pujari ba thoramni mai paklaba lomi
2: ngasi akashwani imphalgi mai paklaba lomi thoramasigi damakta ngasi amuk unaduno wari watai sanajaga dori basi bisnupur district ki tawul da leiba yen loibada mai paklaba lomi thaudam ahan bigani ahanu makta da chema buhai khoi gi thoram se da taram nokchiri
3: thaka sari
2: ইচে মাস মাইন ইয়েন লোবদ মাই অনসিন বিরকসে কয়ামুক কুইখরে ইসাগি চেহি কয়ামুক সুবদনো ওয়ারিসে আমুকতং হাওরকপদগি হাইবতারে কো আসি ফাওবগি সেদা ওয়ারিসে সমলপনা খরে লিবিও
3: আইনা জং পালাকসে চেহি তারাত্রকত জং পালে জামঙ্গা মইনা আদেগি খাঙাওদবিদা ইসা আহম যাওরে কো নুপা আনি নুপিমা নুপিনা আনি নুপা আনি জেনা আতমবনি কো
2: হয়
3: এই নুপা জে থবক দওয়ে গামেন জক নেমা জো ওজানি কো প্রাইমারি ওজানি মতো মা সামি গাই ফে তলসে নুপাদি পয়সা কিনে সুম হাই মোয়বগি হিংবদ ইকাইজবো পয়সা কানে আস কেদৌদিন কানে ইথা সুম তুমদ খনব হাই তো এইসে থাকে তহবসু নতে আমুক তানোগে হাই পয়সা চাঙে কো আদি কেদৌরগ মোয়গদে আমাদের সুম লাইরা সুম ফমলাইতোপিদি কো হাই লোকাচৌ খা সেগ কলে খা ফেঙাসে ইচাছি সেম গমগ্র কান খনজবো হাইমদ্র কান খনজবো আদি কেদৌতা এই নুপ চাখ্রে ইচাগে স্কুল চাখ্রকান ফ্রিদ লাইদৌ সরুপদি এইসে এ জেন খর লোগেদ ইচাচু চাব আদেগী পয়সা খর ফব খিবকো ফার্স্ট টাইম আই লোক জেন জাঙ্খ লোয়ে খিতং যোনবান খাজু চাওয়ে খাজু তোমে কো আদি মথংদি আসাম নাইনি চামু লোরে কো আদি মথংদি সুম সুম মা পাকনবর চানবর খে কো মিদি সে হাই সুম সিবিরতব হাই তে আদাই জানে না সেচু গভর্নমেন্ট জব আছে পয়সা হাইবাসী মাম খুদে পয়সাকে পয়সা ইংাতনি কো হাইবাদ কিনোদ সরকারকে থাক তৌদ্রগু মোয়বম হিংবদ খাই দরকার পয়সানে কো পয়সা কে লাগে হাইবেন সুজমন হাইব তে মোদু মান তামুদ্রব কো কনাগুমদু আবাব পিদ্রব সুর ফজব সুদ্রগে ফরব আদব মাই অনজন যাই কবি থারমি আলু থারমি হওয়াই থারমি হওয়াই থাইম এগ্রিগি মিমাই কো কবি থাই এগ্রিগি মিসেমি কো আদমে মানে আসাম হারাও নাম ফাইনে খোলে হাইবিরমে আদমে কে তরে এই মার্কেট তোকে হারকান হেত হোমগুমা কবি কেজি লি পিরে গাহে হাইবগুমা আসে বাংর তুগে হাজ পাঙ্গন সবাই কানো পোটে এই থাকে তোকে এই জে লোবসে এই সাম এই মি খর তিনরগারক এই যাব পোনে আদমাই তোদে মাসে কমাই তোজে এই বাজার থাকে বাজার থাকান এই নিব তামোরগুমনি আমি নাগাম পান কংজাবিদে মা তামো এই জেন খাল মানে আস কিনো নাম ফজে চাকে হাইবো লোকরে এবার কো এই তামো হিমদ পয়সা চাঙেবো আস জেনথিম সৌদি নামবো নাইনাদ্র হাই তামো জেনথিম পয়সা মানি নেন খনজরগে হাই কো নাম নাইনে নাম কয়া পামিনো হাই আস তামো এই জেলি সিমুদি লোক ꯅꯪ ꯂꯣꯏꯒꯦꯗꯤ ꯁꯦ ꯅꯪꯗꯤ ꯂꯣꯏꯕ ꯊꯋꯥꯏ ꯌꯥꯝ ꯌꯥꯎꯕꯅꯤꯅ ꯅꯪ ꯂꯣꯏꯔꯨꯔꯣꯅ ꯍꯥꯏꯔꯦ ꯃꯥꯅ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯂꯣꯏꯔꯦ ꯑꯗꯨꯒ ꯑꯩꯁꯦ ꯑꯗꯨꯝ ꯃꯔꯝꯗ ꯑꯩꯗꯤ ꯑꯁꯨꯃꯥ ꯁꯤꯅ ꯇꯣꯡꯉꯒ ꯑꯩ ꯅꯨꯡꯉꯥꯏꯔꯅꯤꯅ ꯀꯥꯏꯅ ꯈꯜꯂꯒꯗꯤ ꯌꯦꯟꯗꯣ ꯊꯣꯛꯁꯤꯔꯗꯤ ꯂꯣꯏꯔꯦ ꯑꯩ ꯑꯃꯨꯛꯇꯪꯗꯤ ꯌꯥꯝ ꯁꯥꯊꯤꯕ ꯑꯃ ꯌꯥꯎꯈ꯭ꯔꯦ ꯌꯦꯟ ꯂꯤꯁꯤꯡ ꯑꯃꯁꯦ ꯄꯨꯂꯞ ꯑꯩꯈꯣꯏꯒꯤ ꯅꯨꯃꯤꯠ ꯍꯨꯝꯅꯤꯗ ꯁꯤꯕ ꯂꯣꯏꯌꯦꯕ ꯃꯇꯝꯗꯣ ꯑꯩꯒꯤ ꯅꯨꯄꯥꯁꯦ ꯍꯥꯏꯗꯤ ꯃꯥꯁꯦ ꯋꯥꯈꯟ ꯅꯨꯡꯉꯥꯏꯇꯦ ꯑꯩꯅ ꯍꯥꯏ ꯑꯦ ꯄꯨꯟꯁꯤꯁꯦ ꯑꯦꯛꯁꯤꯗꯦꯟꯅꯤ ꯀꯩꯅꯣ ꯍꯥꯏꯗꯤ ꯁꯤꯅ ꯑꯩꯈꯣꯏ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯇꯅ ꯈꯜꯂꯒ ꯅꯪ ꯑꯗꯨꯗ ꯂꯥꯏꯅꯥ ꯑꯣꯏꯅꯅꯦ ꯀꯥꯟꯅ ꯄꯥꯎꯗꯤ ꯀꯣꯏꯔꯨꯁꯦ ꯂꯥꯛꯑꯅ ꯑꯩꯅ ꯐꯖꯅ ꯁꯤ ꯂꯣꯏꯁꯜꯂꯝꯃꯦ ꯃꯇꯝꯗꯣ ꯏꯆꯥꯅꯨꯄꯥꯁꯦ ꯒꯨꯍꯥꯇꯤꯒꯤ ꯅꯦꯁꯅꯦꯜ ꯄꯕ꯭ꯂꯤꯛ ꯁ꯭ꯀꯨꯜꯗ ꯇꯝꯃꯦ ꯏꯆꯥꯅꯨꯄꯥ ꯑꯍꯟꯁꯦ ꯀ꯭ꯂꯥꯁ ꯁꯤꯛꯁꯇ ꯆꯠꯈꯤꯕꯅꯦ ꯑꯇꯣꯝꯕꯁꯤꯅ ꯄꯨꯅꯥꯒꯤ ꯑꯦꯁꯄꯥꯏꯁꯥꯗ ꯇꯝꯃꯦꯕꯀꯣ ꯑꯗꯨꯗ ꯃꯇꯝꯗꯨꯗ ꯃꯣꯏꯁꯨ ꯑꯝꯕꯣ ꯂꯩꯇꯕ ꯑꯗꯣ ꯏꯆꯥꯒꯩꯒꯤ ꯃꯅꯥꯛꯇꯁꯨ ꯀꯣꯏꯊꯣꯛꯎꯁꯦ ꯂꯥꯛꯑꯣꯅ ꯑꯗꯨꯃꯥꯏꯅ ꯆꯠꯂꯒ ꯁꯤꯂꯣꯡꯗ ꯀꯂꯥꯄꯥꯍꯥꯒ ꯌꯦꯡꯉ ꯍꯜꯂꯒ ꯑꯃꯨꯛ ꯅꯣꯡꯃꯨꯛ ꯋꯥꯈꯟꯗꯣ ꯍꯟꯗꯔꯀꯥꯟꯗ ꯌꯦꯟ ꯂꯣꯏꯈꯤꯕ ꯌꯦꯔꯨꯝ ꯈꯨꯟꯕꯗꯤ ꯅꯨꯡꯉꯥꯏꯀꯣ ꯌꯦꯟ ꯑꯁꯤ ꯈꯨꯟꯕꯗꯤ ꯌꯥꯝ ꯅꯨꯡꯉꯥꯏꯇꯦꯕ ꯊꯦꯡꯅꯗꯕꯗꯤ ꯅꯠꯇꯦ ꯑꯋꯥꯕ ꯑꯗꯨꯒ ꯍꯟꯕꯗꯤ ꯌꯥꯗꯦ ꯃꯔꯝꯗꯤ ꯀꯩꯅꯣ ꯍꯥꯏꯕꯀꯥꯟꯗ ꯑꯩꯅ ꯇꯧꯒꯦ ꯅꯤꯡꯉꯤꯕ ꯊꯕꯛꯇꯣ ꯑꯃꯨꯛ ꯋꯥꯔꯦ

0: ina ma ai sange sange ai sange si mai pe ma nimitar ga halai haidana amok toi ba wa tho mani ne toi si ba ai
1: tau lei ga
0: kharang an han ge hai ba ji hek tau ba se ta ya da mani mi nimi ba yum sang ki ba ne hek ta hale hale de ma yang thing yu to do thing na ram dra di ne ai khong la lang ga da ba sam na de hek le pa ni mi ai ko yim mong do bu do thang mai ga ka thara ma dra ne
2: ai do
0: ba khang pri khang ni hai ma
2: na na na na ni a che ba do phang ja ra ki na nga sa na loi loi ja ra ba ni leng che bi ro leng che bi ro ya ye
0: ka ka ngok thnai no mai ga ma ma si da khang pri he khang mi hing cha ba si bo
2: ye ngo to ye ngo mi di bi ai pi lang sing si di lo na mai la i che sarkar ji su ne phat da ba ne khoi kum ba to lo cha hau da ba chen thok le ja da ba myo sing de di mai che pi pi na pi na li li li pi ni pi di ba chen da pa ba jen ta lei ba ngam ba mi sing de di mai che ka ya da ma rang ka ai na ne phang li ba ha mai ye ke di ya khoi kum chi da mi nu si yin bi da mai che pi bi ke da ne
0: khoi ni
2: sanam bi mai ma ba nu mi si da nang pu ra i ba po yom si chao ya na na ti nang bu ngasi khar ka na ra pa ne nang ba ha
0: puna magne imong sanga ta magese ai isa je ho mangna pulo lupe
2: ai ma ajid nang bar khara le ri adra thon da na ba
0: ani to khin ngang bi ra no mi imong de sangla se ba se sing da paisen bi ro de
2: yare ne yare ne
0: ingo isa se ma bula ma mani ka ja ka tro
2: ka pna ka man da na ine sangom lo nda na na pitha ga ne tong ta ngai rim ne ma yu om si bo aswai tha ma ge da chawi ne nang se
0: ta mo tha mo ai wan ta hai je ge ba ingo moi ta mona na hangai ne yaunu yaunu na haidana tau ba marup to
2: ad ka ka ka tra mar mar ka tra ba
0: si phaure
2: he ha a chi mona ne
0: o na si phaure
2: kari ja ina yaunu ka na haidana thingi ba marup to nge si phangi ba karai no he paisa ai dong ti ya pai ho ki se kui de ha sai ta paisa ma pun gai do u gi dab do
0: si bu ne
2: ba
0: ma koi ta mona ne thing ba da ai ne yaunu tra di nge si paisa jin je phanglam loe ba ko
2: hey kandi se kanana khangni ai dine nang na yaw ba marup to ai nan thingi do noi gi ni ta ka yaw ba ade gi kai da ga ta han da ga chen gi ba do oi da boi kan ning dai thingo yu an ne ga chenang bi de ma nang ne kai dien ka ba shi bi ma nang le khin ko nang dong ka go ko
0: mo ta mo marup phang ba dan ti ye po si su ne phak re nga si di jing mai rong khong nang ka ra ki ta kham ba do khangi da na
2: kai kham bai di kham ba
0: ta kham ba jing mai rong kar ki do khong kar ki do
2: nong ban man ba bi to ke dar ba
0: aina suya he ya bidab nemi
2: a sanam bi ma matma hen nang da hai bra a
0: o ma di ba man ne koi ke da bi hone ba si angak pa ne ba ma mai da di upai le ta na ma dum to khi bi wa ne ba aina suya he ya bidab ne ba
2: adu masak thi ba mi she hone ba di kan mani ko hoi ngun da ai mai pe ma
0: aina ne ta kham ba da khwai da ge hai na da ba si
2: kari kari no kanu kanu
0: mai manaton do
2: manaton do
0: ton chao bu da ai mai na de ba chao bu da sum na chao bu da na de ba ngang sang ngang
2: ba bilai ti pung ton ma ton marik marik to bu du ni ne tong nang ta kham gi na chon jao kai ne nang na hai ri do de ma ho ji ti ma thika dar wo de ne chen jao pai ram ni ko nang mang wo ne ka le jeram ji nang si war si war mo jon do nang ai ngon de le de be ma nang ya wa de
0: bu oi bu ngo pam je de pam je de
2: ai jiga
0: ta khambala ne ma hani u hen gni ga na hala suna ai su pam he pam je de
2: ma kha san de ru nang gi thamoi kai ba wa khar di yau di chan do
0: ta khamba do ai gi nak ta ko he sang e ba ma di ai le nam gni ha ba se khang da ba ja ne ba
2: phajalu
0: o ma di ne ai he u bodu da ne punga he ngak ta na ne sap le pagale thukri ni
2: phajalu
0: ai suna ai kai ba na ma he se o le da na khang ba wa ne ba
2: nengbu kari nga chai na ta khamba du panje di ne hai ye de ga na mai ka du uru le de ne khangi ka hai do he sanam bi nang ne na buk che na bom sheng sheng dri nang ko nang na ra le du nu bu nu ngi ka de ne nang khamba du da nang
0: o ai na ne lai sa ring ai taw ba gap tu ga hauji ai na wori ba phiba ma si ga ne yeng na ba da ne i kai je hebi wa ni da
2: khange
0: masidi ne ikai ba kana de hai na khan la phanga ba adu gane ta khambu do aina thoi kau chali adu ai nak ta hita phamali ba khanga
2: nang na nak ta kau chali phamali ba
0: hoi sa kau dana ga pithai ne
2: i sa ga su kau pithai ba
0: adagi ne ma di ne ma sai wa do ning sing dana ne ka pu ka pani ang tu ni ne ta khambu do adagi ne moi ta khamba se ma pi ga di nau jani ko moi ta ma
2: ka sin na ba ai gra ba ni ma di ni pa do nang mau cha gi nu chit lady bi ma sana
0: ngak pani
2: khayang da gi nang khai tiam pham ba yad re bi ma ko
0: ก็กานะเดรกานะเดรไคโนมอยถามวนไฮสิบอนุชิอริบงกางไงนะไคโควาริสุลอยตรีบาไคเทนพบยาตรีไฮไฮดิเอมิไฮโยไคโนวาริมคาตาคิเกตาวตาไฮโยไคโนบไคโนฮายโยบโอมาฮอยกิเนะมตาคัมบโดอะดุนะเนะไคเทนดะเนะไอมากะพัมมินะระกะเนะซาตุบิเทดะนาไฮโยไฮโย
2: ไอ้เนเนนงงเดเนขยับพัมบยาตรีไอ้ชิไอ้ฮาชิลัวเรไอ้ลอยคางเงินนะมาคางตะตาคิเกงนุชิอริบกางอีโกไอ้นะไฮดิมคาตาบิรนวาริยาตัวอะตะเดเลปอดะอินลอยเดอัสกะริโนเนมะชินิปาชิบออันดิตะเลตันเดไอ้ตันเดตาคัมบะนะเนอะตัยปอพัมดะซังดะดะนาไอ้กิปอพัมดะเนมีกิปางกะนี่ไฮดะนะเนลุปาลิซิงตะรากิปอเลยฮิบเนบะอะกะอะกะไอ้ซุพะจะเนยอลโฮเรดะนาปอยอมเบียควยกิติปอยามชิปะเซมะชินิบะควยนะปัมนะริเซชิไฮดัวดิพะเรนิ
0: เลยสุ่มดับบะเบียตุนกระดุมเด็กหายเฉลี่ยอิมโนเนียฮะโอ้ไอ้คุยดีโปเลยสุ่มบ่สุ่มดับบะโปยามนะชิดปะโปยามเลยบังกับมีดอดูหลักวินดับบะหายดันไล่ดันน้องตีคุณทำมีบุญเนี่ยไงโคมาคุยตามมัวนะมีบัวดูยามนะลานะขันบีดีไปสิกายกินอ่ะมันขันดับยาริบรอตาขันบดอประชาชนฟังขังดันนะปูปูดิซาลมีเนี่ยมาไม่ติดเนียงยาวนะเลยกี่ตุลิมเนี่ยขังบ่ใช่โยนกุนกเซนิงอีโคฮัง
2: ปอเลยบดบัวปอพัมพัมบียาวขี้บะกะนาคิฮักตักตะตาระบะเกบัวฮักตักตะตาดูดิบะอันฮักแท็กตะตากะดูดิบะอะโมฮันโดฮันจินยาดระบะอิเมตัยซาอุระบะอิบะอะลานะลูบิริบะดูบะกะริกิโนมอยตะโมกานเดกานเดกะริกิฮันโดฮันจินยาดะนี่โกผีบัมจาดะบะมีเชชีบะกีดะมเนตาคัมบะดออะดูเนคังโอซะนาฮะไอซับคัลเลบะมะตัมชิดะบัวฮันโดฮันจินยาดะบะบุเลยบรอโอพะเรเนพะเรเนมะคอยตะโมนะเนยามนะทาเซบิดระบะนี่นะเน
0: ไก่เทนพันบะเซไอตกเซระเกเซโอ้ว่าครับทบังนี้บัววาครับอืมนุมิดเฮคุดิงกินุมิดเฮตาบะพาวบะเซโปชิดปังไงบะเซเนจะกะตะกี้ไงบะตะกี้เฮนัวบะเซกะรีบุงเลยบะเกไฮบะกันเดมาเซมัววาบะไลตระบะนี้โปชิดปังไงบะเซกันเดไอนงงดไอว่าไฮก็อีบานิกินเนกานะกะตะว่าดไอไฮกิไอนานะปูรอยบะไอนไฮบะไฮบะเซไอชาวดุนไฮบะนะติโกยะโกนังกินเนไอกิผะกะตบะ ว่าสิบานิพัฒนาตานะสิอะดูกะริวานอบะไฮโรอบะดูสมัยตรุษนังกิงะชิพังบะมารุกิปะชาดอมาดุนอตัวมาไลทอชไอนอตัวดูทาวดุนปะชาตาลเกชิยาดรออะดิยัมพะบะวะนี่นังนะยอมดะเกรเฮลักษมีวะนะดุงอันทวบีดุนะดุงเลบิโรอวาปายังชิมบิโรชิกะริไฮเกบะโหยอะดิยัมพะบะทะบังนี่อะดอมุยตะมนะอะดุงบะพะบะทะบกตัวซอเวฮอดุปิรักติไฮดะนะเนี่ยไอดินฮานเดวารุละละมินเนบะดูเอะดิเนี่ยไอซุปอทาบะพังละนี่ดะนะ
2: ไอ้วารุระนูงาชิดะเกฮอดุกปะฮุรีชินีนังชูปะทารออัยกิทะโมยชิกายดะนะบะไอ้บีบีวังกะตะนะบะนังยอมดะเลยโรเนเปมาโกไอ้นันฮาลมะไคไคเทนซะเลจิดิมะคอยทะโมกิบีบีวังคะนะบะวาเวเลโกอะเกยนูนี่อีบีปัตตะตริชีดุรินีเปมานังไคทเวนะนะ

0: راه مكونغي هي الويدوبو اسمع شنو ما تاوني هي سيدا هودي باكن ويدو قال لي جرم ديكو كريغي نوني هذاك مارك اشي دوجو يجي بونين اشي لانتك نريبا اينون نوريبا فورا مكونغ ده توينو او تو كامين ايبا ما ابو بجاري كري توري بجاري اني ركتي شوري اشي اي او تو ده تونلك با اي او تو اشي فورا مكونغ ده si so mu thau jela si rene pung du bu ma pen ta du ri se ma ne ne he ge thor i se ai ki pung ma pen chap chap cha ne thor pa dong ta wi se ma tam hen dok na cha lu re ma gi ma tam do akak na bo ra ma di mu ate go to da mu ya wi ni ne tan cha na ba sa je na ra ga thing na ba ma na ba phura ma khong thau jela ki tei arak pa ngai roi ta mi tung gi tung tung oi tu ai gari ya dri hai je lel wei re
1: ada oto ma di la ese as thing su thing kre tau ri se oto amuk ta ang ta kham bi yo hai ma ta mo gi oto ni ne nga si su tan phan na sa re
0: a sai de mi khara a thama ma ga ai la ke ne ba ese ए कारो याये आइसिने नंगा ने थेंगनेरादि हाचिन बिगेका आन खन्या इलाक ने तान यान चानेरी
1: उ तामो आदा नुपि ओहुम लाक्लिसे एखै लेकागि इचे सिंगने बा मोय सु हाचिन बिख्रसे
0: मोय आदे यो तो दे यावजरा सनुदा
1: कारिगि नो दुबो
0: अस आइयो तो से वेट हेन बे यादा बम लेरे मि नंग थाना मगा आइ सेमुर गे तबुने बा
1: ओ नसन न खंगलु द्रे
0: खंगि दे ay do do chen gi ming si bu ka yi hen ka u gi ay
1: gi ra
0: hoi
1: thoi bi ka ja ye thoi bi
0: thoi bi si chel gi sa ka chi di sai ta ba thai ni gi ma rang thoi bi do oi de or ma do ma li go thoi bi ni go
1: ta mo na na sel bu pang tha hek tha gat pi re ti ki ga di pi ja bi nu ko
0: ai bi mai ti ki pu da ka chak te ko
1: a do ta mo na sel di ne driver hai baja che yam nung si jai
0: ai ma kai no ne na gi si do jet driver ka di yau dek po
1: san gari driver phau ba yau re
0: kari gi no chel na gari driver sing si bo so yan nung si ru ri si bo
1: passenger sing gi risk pum ba ma na pu du na sat li ba ne
0: hoi ni hoi ni hoi ni
1: adu di chin ni ma so pa bu di ma oi na so pa na phai hai na khal le ado तामोसु खनबिद्रने
0: चुमे चुमे तेबी चुमे ना हरदो आइजि औजि औजि गाइ खलमिने अदुनबु नाहांगना हजुबाय दमी खरा हाकी सिया बेदा आइने या खिद्रिदो को एक्सीडेंट थोनिन दब हाइदि नंग शो अनिन दब दो
1: तो खरा मुसुजि लगा तामोबुसु नसलना करम ननुसि दब गम दोइनोबा नुसिबो
0: तेबी नंगिजि चारा छेंगुरो
1: असेंग बने तामो ado tamobu angang kaya subirage
0: sai pakan ti man kangra man te bi kai kai hai ba ji du ba
1: tamobu angang kaya subirage hai ba
0: ka ka ka hai de ji angang no da isha ajul le ten ai ai yum pandri e thu bi tan janaru da bhai din da
1: o hauji phau ba yum pandri ba
0: hoi hoi hoi
1: sorry tamo
0: ai gi chi lai chi มาชี้เย็นแล้วก็เนี่ยแล้วชาบีมองน้าชิงเนี่ยงานแก่เลยตะกี้งานแก่เลยตะกี้เชี่ยเด็กหังวะไอ้เนี่ยถุยบีไอ้ปุ้งชี้ยามุชี้ไอ้ไอ้เชี่ยถุยบีไอ้เอเมนี่เนี่ยไอ้เชี่ยชิงไปเอเมนี่เน
1: ี่ยตามบ่โ
0: อ
1: ้เอเมีย
0: อ
1: ะดูกะออโต้ไดรเวอร
0: ์ถุยบีอีมาชูอีป้าชูงั้นตาเนี่ยโชกี้คุยอ่ะตันกิไอ้เนี่ยอีรอนโดมคนจะดูเนี่ยจีนนะจีนมณีปุรยูนิเวอร์ซิตี้ดะไอ้เอเมตมันน่ะ5ไว้ดิทบกี่ไปซาปีเจนะไลตบะดิกินะมันต้องคุยนะไอ้ทบกตอดนะไอ้เลียนอยู่บนี้เนี่ยตุยบีทบกพังดรวะเองอนดานุปีอมตะนยาบิกิดิอะดุเนอะเชมไอ้นุ

পাঙ্গুর ব্রহ্মদি ব্রহ্মাণ্ড মূর্খ বেদার্থ বিদ্ভাবে যৎকৃপাল সমাতৃণু বন্দে তম শ্রীগুরুমেশ্বরম আহান মমক্তদা জগৎপুনঃ কিমপুব শ্রীহরিচোর পাং যদ্রব তোলবন নয়ন।